0: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম সালাম স্যার, খানা সাংরে
0: জশায়া সুসু খবর কি সরাঙ্গি জি?
1: রসায় মানা দোখো পত্তকর সি কেরওয়ারাজি কা সাংরো জি খো দাসি তে সারা পত্তকর মন নি জাতা।
0: নমারো তো শ্যাম
1: নাম খো দে সাবরা ওয়াজির ইসমের কা।
0: হ্যাঁ তবে সাবর ওয়াজির শুয়ে আবল সুক ওয়া পদান মক্ষে কালার দে ওরবে দা সাবির ওয়াজির।
1: ওয়ালাইকাই মাসুম
0: ওয়ালাইকাই ওয়ালাইকা হতা বেলে বে সাবর শুয়ে আল্লাহ দা খির ওকো
1: মানা দে খো পশতানা না কে দা সিয়া এক সের ওয়ার্ক ওয়ে চের শে সদর ওয়াশ ওয়াল মাদা সে খালি দা সে কে রে হেবরে জে
0: না পশতানা খো দেখ সাড়ি কি জি কেনা আছে সুক কলা কলা সার দে তরজাওয়া তাবি সালুম দের বুন্দে চাবি পশতানা দের বুন্দে কি বি সাড়ি প জেহন শে গা সড়াই মওজুদ উই কেনা জিরা কত সবি আই
1: এখো সারি না খো সদা জাওয়া তাওল খো দা দের গলি খলি খো সড়াই পে পুইছি তো দা সো ওয়াশ ওয়াল ভেলে ভের গলাই সো
0: না না সার জাওয়া তাও বল দে বরো ম পশতানা দে ওকড়া উমেদ খোদা দাই চেনা নিশপে ও ওরি জি পদা জানে এলাকে বন্দে গরমি বেদাস গরমি ও চলে দা পার মনে কা চাকড়ি মুখতাজ খো জখ পল খেমো পদাউ চে কি সোমরা মে পজড়া আর মনি না ভি আলাদা এমো পিরা কি সারা দে তুচে তু হা পিরা সে জেন যে বদানা বলা গোটা দাও নে ভি কত সবে
1: এক্সিডেন্ট মা ও ক করাচি সে
0: ক কালা
1: যারা কাদের না গলাই সোলা দে তি আগা টাইম না
0: ও দার তো সে আছে খুশরা ই হালাত তে জোন রুকা চা হালাত তে দি
1: এ ফজিয়া আদে গা বন্দে বেলা তা নি জিয়া ডাক্তার ত্রে দো বা মখ এ বিলকুল
0: বস জিন্দগি দর তা মেলা শুয়ে তো খুশ খুদা পদা শুকর বসা চে নোরা দাসে নদী দর সারা শুয়ে চা জনে খালক বি কেনা জে ইউ দাওয়া না খো বার কেফ লক মতলব দা বি চা গা খেরি এক্সিডেন্ট ইয়ে বিয়া কেনা খবর কু মানা চে খো তো সবে তা বিয়ে না খুদাই খুব সবল বদা বিখা মুকাবিলে দি খুচে বি
1: না খুদা খুদা খবর না ওকরা চে জরাজ না না
0: ওলে না
1: ওরাজ না কলম সাহেব সারা দের সিজন দাই দাস বিচ ফ্রুট না ওয়াই তো কথা বন্ধ দাই তো না কই খালে গলাই দাই
0: বস গলাই দাই খো দাস তো চে দাই না খবর আবি ও মিশ সালম পে বেরোচাই বেখوف জেন চলেশ কি মন্ডা ও ওয়াই খামা খা
1: না সারা গাড়ি কুদরি মেগা বন পালা বন দের দরি মেগা তো সাবুত রাত বিচ মানে ইয়াদ রে পেটে দা সবল মে বন সিয়ালি চে সি মান্দ তে সি ওরটাকে কো সাউতো নি সি দা জি কোরা সি গো
0: বিলকুল ইয়ার ইয়ার দের আওয়ার লি দলি দি খোস দা পসাড়ি পরে দো কানা দা উস পসাড়ি পরে দো চে মতলব লশ কি গন্দে হিমাত ইনসানো হুম
1: আদে আমাল আমাল কোন মল গরি দে সজিয়া খাই সরা ওয়ালা
0: এ হে হে বিলকুল
1: কিনান চেবরে গোনা দে মির মার্কেট পা গাড়ি রদা কাই শাদ দা সুইচ দা আঙ্গিরন রো বসি দা রাফ সখ খোজা আঙ্গিরন দি খান ইয়ার তো শগাল দি এস পা নও ইয়াই
0: মতলব ই দাদা যে কলা তের সি বিয়া বিয়া দর পজড়ে কি শাদ
1: এ কলা কলা ওয়া তের সি দা আঙ্গিরন দে খোল ওলে দা দা সুইচ পা গাড় লে বন্দ ল সিনা ছিড় কো গাও দে পা পার কো খোল সালম দা সারাওত রে
0: দা খবর দি দা খবর খোজা মড়া আল্লাহ দা খير হোগি যে পকিম শিশরে দে কিসমত ও পকিম দুনা দে নুম লি কলা বিয়াও দর তারাসি ডের ঠিক ঠাক আল্লাহ ফজল লাই কারাম ইদাই খুদা ওয়াক্তে মুসরা দেই ও আউজ টাইম হাসো ওয়াইদাই সরাঙ্গে দে খুয়াশা দু পশারি কা ও না ওরবি
1: বিলকুল ওর খালস বন্দা জ চাঙ্গ তলা গাও রাস বিচ দাস দারতা ওলা গাও দারত আপলে কা ইনশাআল্লাহ রহমান চ দিয়া দিয়া রাস বিচ তরে জোন দো দিও বিয়া রাস সেম পাতেম বন্দে খবর সারা কি হ
0: সাইশ ওয়ালা জি বিলকুল জি খুশল দে গোড়া বুদ দে গোড়া দে কাল কা ওয়ালে দে ডেরা ডেরা মানা না থ্যাংক ইউ ভেরি মাচ জি খো ইউ আওজ মের ওয়াই দে উমেদ লরন চ দা আওজ ওয়ে তো সেট টুডে ওর দিন কি খুশ জি سمرا اور دین کی داوخت ہر جشید خان سره په پروگرام شدی سو کې سائلنٹ اور وی سو کال کې وی سو میسج ټوله تا ڈالای او اسپیشلی دی تا ته ڈالای وی جی